0: আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স সম্মেলন স্থগিত রাখা হয়েছে। ট্রেন চলাচল এবং রেল পরিকাঠামোকে লক্ষ্য করে সাম্প্রতিক কয়েকটি অপ্রীতিকর ঘটনায় রেলমন্ত্রক যাত্রীদের সফরকালে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। দুদিনের দিল্লি সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকালই ভারতে এসে পৌঁছেছেন সাইপ্রাসের রাষ্ট্রপতি। তার সঙ্গে ভারতে এসেছেন এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই দলে রয়েছেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী, পরিবহন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সহ সেদেশের বণিক মহলের একাধিক শীর্ষকর্তা। এটি সাইপ্রাসের বর্তমান রাষ্ট্রপতির প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠক হয়। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বৈঠকে জীবনযাপনের মানোন্নয়ন, সহজে ব্যবসা করার পরিবেশ তৈরি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়েও কথাবার্তা বলেছেন তাঁরা। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স সম্মেলন স্থগিত করা হয়েছে। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সম্মেলনের সঙ্গে যৌথভাবে এটি আয়োজনের পরিকল্পনা ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে আলোচনার পর উভয় সম্মেলনেরই নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। উল্লেখ্য, 2024 সালে ভারতের উদ্যোগে IBCA গঠিত হয়। বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, চিতাবাঘ, জাগুয়ার ও পুমা সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এর লক্ষ্য। ট্রেন চলাচল এবং রেল পরিকাঠামোকে লক্ষ্য করে সাম্প্রতিক কয়েকটি অপ্রীতিকর ঘটনায় রেলমন্ত্রক যাত্রীদের সফরকালে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন কোনো ব্যক্তির কাজকর্ম চোখে পড়লে অবিলম্বে 139 হেল্পলাইন নাম্বারে বিষয়টি জানাতে বলা হয়েছে। নতুন দিল্লির রেলভবনে গতকাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের পর এই আবেদন জানানো হয়। রেল প্রতিমন্ত্রী ভি সোমানা এবং রবনীত সিং বিট্টু সহ রেল বোর্ডের বরিষ্ঠ আধিকারিক এবং ফিল্ড অফিসাররা বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ড ছাড়াও ট্রেন চলাচল ও রেল পরিকাঠামোর ওপর আক্রমণের প্রাথমিক তদন্তে দেখা গেছে কিছু সমাজবিরোধী এই ঘটনার সঙ্গে যুক্ত। কর্তৃপক্ষের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং CCTV-র মাধ্যমে যাত্রী, ট্রেন ও স্টেশন চত্বরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। রেলমন্ত্রী বলেন, রেলে উন্নত প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ISCTC 2026-27 পর্যটন মৌসুমের জন্য উন্নত গোল্ডেন চ্যারিয়ট লাক্সারি ট্রেন চালুর কথা ঘোষণা করেছে। এক বিবৃতিতে ISCTC জানিয়েছে, দক্ষিণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রদর্শনের জন্য পরিচিত গোল্ডেন চ্যারিয়ট ট্রেনটি ঐতিহ্যবাহী আভিজাত্যের সঙ্গে আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে এক নতুন রূপে ফিরে এসেছে। ট্রেনটিতে রয়েছে নতুনভাবে তৈরি করা অভ্যন্তরীণ সজ্জা, বিলাসবহুল আসবাবপত্রে সজ্জিত উন্নত কেবিন, স্মার্ট টিভি এবং ওয়াইফাই যুক্ত বিনোদন ব্যবস্থা। হামজা বুরহান 2019 সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রি গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীগুলিতে নিহত হয়েছে। আলবদর জঙ্গি গোষ্ঠীর কমান্ডার বুরহানকে 2022 সালে ভারত সরকার সন্ত্রাসবাদী ঘোষণা করে। তিনি মুজাফফরাবাদের একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং সেখানেই গুলিবিদ্ধ হন। পুলিশ জানিয়েছে, তিনটি গুলি তার মাথায় লাগে এবং গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, পুলওয়ামা হামলায় 40 জনেরও বেশি CRPF জওয়ান শহীদ হয়েছিলেন। পাঞ্জাব পুলিশ পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঠানকোটের বাসিন্দা বলজিৎ সিংকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি পাঠানকোট জম্মু 44 নম্বর জাতীয় সড়কের একটি সেতুর কাছে ইন্টারনেট সংযুক্ত CCTV ক্যামেরা বসিয়ে সেনা ও আধাসামরিক বাহিনীর গতিবিধি লাইভ ফিডের মাধ্যমে পাকিস্তানের ISI হ্যান্ডলারদের কাছে পাঠাচ্ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। বার্তা পাঠানো যাবে মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800117800 টোল ফ্রি নাম্বারে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দের অনুমোদন সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত রাতেই নতুন দিল্লি যান। সেখানে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন তিনি, ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। আজ বিকেলে শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। এর আগে সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। পরে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গেও শ্রী অধিকারী দেখা করবেন। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে রামমোহন রায় সমাজকে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বৈষম্যের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে তুলেছিলেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ততটাই বিক্রি করতে প্রস্তুত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বাড়া প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। মিয়ামিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রুবিও ভারতকে এক মহান অংশীদার বলে উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর আসন্ন সফর কোয়াড দেশগুলির মন্ত্রীদের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেবেন। উল্লেখ্য, রুবিও 23-26 মে ভারতে থাকবেন। তিনি কলকাতা, আগ্রা, জয়পুর ও নতুন দিল্লি সফর করবেন। 26 মে কোয়াড বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রুবিওর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোটেগি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, 2012 সালে হিলারি ক্লিনটন কলকাতা সফরে প্রায় 14 বছর পর কোন মার্কিন বিদেশ সচিব কলকাতা আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিদেশ সচিব মার্কো রুবিও কিউবার বিরুদ্ধে চাপ বাড়িয়েছেন। তারা দ্বীপ রাষ্ট্রটিকে ব্যর্থ রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ধারাবাহিকভাবে বিপদের বলে উল্লেখ করেছেন। ফ্লোরিডা ও হোয়াইট হাউসে আলাদা আলাদা বক্তব্যে দুজনেই হাভানার প্রতি আমেরিকার কঠোর অবস্থান ব্যক্ত করলেও আলোচনার অন্যান্য পথ খোলা রেখেছেন। ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার জনগণ ও ফ্লোরিডার কিউবান আমেরিকানদের সঙ্গে পুনরায় যোগাযোগ তৈরি করতে চায়। এর আগে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মিয়ামি হোমস্টেড বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রুবিও অভিযোগ করেন, রাশিয়া ও চীনের গোয়েন্দারা কিউবায় সরকারি মদতে রয়েছে এবং কিউবা দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ ছাড়াও লাতিন আমেরিকায় অস্থিরতা তৈরি করার গোষ্ঠীগুলিকে সমর্থন করছে। এবছরের কান চলচ্চিত্র উৎসবে গতকাল প্রথমবারের মতো এআই বা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত হেল গ্রাইন্ড নামে একটি ছবি প্রদর্শিত হয়েছে। প্রায় $500,000 ব্যয়ে নির্মিত 95 মিনিটের এই সায়েন্স ফিকশনটি তৈরি করতে 15 জনের একটি দলের মাত্র 14 দিন সময় লাগে। আমেরিকান ইনস্টিটিউট অফ এরোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স AIAA ভারতে চন্দ্রযান 3 মিশনকে 2026 সালের গডার্ড অ্যাস্ট্রোনটিক্স অ্যাওয়ার্ড প্রদান করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কাত্রা AIAA অ্যাসেন্ট 2026 সম্মেলনে ইসরোর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিদর্ভে আজ তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। পাশাপাশি দিল্লি, হরিয়ানা ও চণ্ডীগড়ে তীব্র গরমের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকল, তেলেঙ্গানায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশায় আগামীকাল পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ ধুলোঝড় বইতে পারে পাঞ্জাব ও পশ্চিম রাজস্থানে। এদিকে তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশের সর্বোচ্চ তাপমাত্রা নতুন রেকর্ড গড়েছে। রাজ্যের বান্দা জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.6 ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে টানা 5 দিন এখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি থাকলো। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত সন্ধ্যায় গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে IPL এর ম্যাচে চেন্নাই টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পারলে চেন্নাইয়ের সামনে জয়ের জন্য 221 রানের লক্ষ্যমাত্রা দেয়। জবাবে ব্যাট করতে নেমে 140 রানে তারা অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স সম্মেলন স্থগিত রাখা হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় আমেরিকা তা দিতে প্রস্তুত। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: यो आकाशवाणी खरसाङ हो। अब प्रादेशिक समाचार सविता क्षेत्रबाट सुन्नुहोस्। प्रथममा मुख्य समाचार। कलकत्ता उच्च न्यायालयले आरजीकर मेडिकल कलेज अनि अस्पतालमा भएको दुष्कर्म हत्या मामिलाको जाँचका लागि एक विशेष जाँच दल एसआईटीको गठन गरेको छ। पश्चिम बंगाल सरकारको मुख्य सचिव कार्यालयले सरकारी कर्मचारीहरूका लागि सूचना तथा मीडियासँग सम्बन्धित आचार संहिताबारे परिपत्र जारी गरेको छ। केन्द्रीय गृह मन्त्रालयले राज्यमा आगामी 20 जुनसम्म 500 कम्पनी केन्द्रीय बल तैनात राख्ने निर्णय गरेको छ। पश्चिम बंगाल अनि बंगलादेश सीमामा बीएसएफले पिलर मार्किङको कार्य शुरू गरेको छ अनि इन्डियन गोर्खा जनशक्ति फ्रन्टका प्रमुख अजय एडवर्ड्स मात्रै शोकमा परेका छन्। अब समाचार विस्तारमा। कलकत्ता उच्च न्यायालयले आरजीकर मेडिकल कलेज अनि अस्पतालमा भएको दुष्कर्म हत्या मामिलाको जाँचका लागि एक विशेष जाँच दल एसआईटीको गठन गरेको छ। 3 सदस्यहरूको एसआईटीको नेतृत्व केन्द्रीय अन्वेषण ब्यूरो सीबीआईका पूर्वी जोनका संयुक्त निदेशकले गर्नेछ। न्यायालयले एसआईटीलाई 25 जुनसम्म आफ्नो रिपोर्ट प्रस्तुत गर्न भनेको छ। न्यायमूर्ति शम्पा सरकार अनि न्यायमूर्ति तीर्थंकर घोषको खण्डपीठले सीबीआईलाई 9 अगस्त 2024 दिन पीड़िताले राति खाएको खानादेखि उनको अन्तिम संस्कारसम्मको घटनाहरूलाई फेरि जाँच गर्न निर्देश दिएको छ। अदालतको यो फैसला पीड़िताको परिवारले बारम्बार जताइएको चिन्ताहरूपछि आएको हो। परिवारले आरोप लगाएको थियो कि प्रमाणहरूसित छेड़खानी गरिएको छ अनि तथ्यहरूलाई लुकाइएको छ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले पुलिस अनि रेलवे सुरक्षा बललाई पक्राउ परेका बंगलादेशी घुसपैठीहरूलाई अदालतमा पेश गर्नुको साटो सीधा सीमा सुरक्षा बललाई सुम्पिने निर्देश दिनुभएको छ। हाउडामा आयोजित प्रशासनिक बैठकपछि मुख्यमन्त्रीले यस्तो मन्तव्य राख्नुभएको हो।
2: मुख्यमन्त्रीले भन्नुभयो, हावडा रेलवे स्टेशन देशको सबैभन्दा व्यस्त रेलवे स्टेशनहरूमध्ये एक हो, जहाँ प्रतिदिन ठूलो संख्यामा यात्रीहरूको आवागमन हुने गरेको छ। यस्तोमा अवैध घुसपेटहरूको पहिचान अनि निगरानीको लागि स्टेशन परिसरमा कडा नजर राखिनु जरुरी छ। पुलिस आयुक्त अनि आरडिएफलाई निर्देश दिएको छ कि नागरिकता संशोधन कानून सीएए दायरभित्र नपर्ने कुनै पनि बंगलादेशी घुसपेटीहरू यदि हावडा स्टेशनमा पक्रा परे उनीहरूलाई अदालत लाने कुनै आवश्यकता छैन। यस्ता घुसपेटीहरूलाई भोजन उपलब्ध गराएपछि सिधा पेट्रोपोल सीमा अथवा बासीहाट सीमा चौकी लैजान भनिएको। मुख्यमन्त्रीले भन्नुभयो, प्रत्येक सप्ताह पक्राउ परेका घुसपैठीहरूको संख्याको विवरण पुलिस महानिदेशकको माध्यमबाट मुख्यमन्त्री कार्यालयलाई पठाउन पर्नेछ। उहाँले बताए अनुसार केन्द्र सरकारको तर्फबाट यस सम्बन्धमा पछिल्लो वर्ष नै दिशानिर्देश जारी गरिएको थियो, तर पूर्ववर्ती राज्य सरकारले लागू गरेनन्। अब राज्यमा नयाँ सरकार बनेपछि यी निर्देशहरूलाई प्रभावी गरिँदैछ। सिल्भेस्टर लेप्चा, आकाशवाणी समाचार।
1: दुर्गापुरमा आयोजित प्रशासनिक बैठकपछि मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले पत्रकारहरूसितको बातचितमा सरकारको कार्यशैली अनि भविष्यको योजनाहरू विस्तारसित राख्नुभयो। उहाँले भन्नुभयो, बैठकमा 4 मन्त्री अनि मुख्य सचिव पनि उपस्थित थिए। तैपनि सड़क जाम भएन अनि साधारण मानिसहरूलाई कुनै पनि कष्ट भएन। उहाँले यसअघिको सरकारको आलोचना गर्दै भन्नुभयो, पहिले यस प्रकारको प्रशासनिक बैठकहरूमा 2-4 करोड रुपियाँसम्म खर्च गरिन्थ्यो, जबकि अब सरकारले खर्च कम गर्नमा जोड़ दिएको छ। डबल इन्जन सरकारको अवधारणालाई दोहोर्याउनु हुँदै उहाँले भन्नुभयो, यो सरकारले त्यही गर्नेछ जो जनता चाहन्छन्। उहाँले आश्वासन दिनुभयो, सरकार सीधा जनतासम्म सेवाहरू पुर्याउनका लागि प्रतिबद्ध छ अनि हरेक नागरिकलाई सुविधा दिन प्रयत्न गर्नेछ। पश्चिम बंगाल सरकारको मुख्य सचिव कार्यालयले सरकारी कर्मचारीहरूका लागि सूचना तथा मीडियासँग सम्बन्धित आचार संहिताबारे परिपत्र जारी गरेको छ। यो नियम अल इण्डिया सर्भिस, वेस्ट बेङ्गल सिभिल सर्भिस, पुलिस सर्भिस तथा अन्य राज्य सरकार अन्तर्गतका अन्य कर्मचारीहरूका निम्ति लागू हुनेछ। परिपत्र अनुसार कर्मचारीहरूले सरकारको अनुमति बिना प्रेस वा मीडियासँग प्रत्यक्ष वा अप्रत्यक्ष रूपमा कुनै सरकारी सूचना वा कागजात साझा गर्न पाउने छैनन्। यसका साथै कर्मचारीहरूले निजी वा प्रायोजित मीडिया कार्यक्रममा सहभागी हुन अघि सरकारी अनुमति लिन आवश्यक रहनेछ। सरकारको पूर्व स्वीकृति बिना समाचार पत्र, पत्रिका, रेडियो कार्यक्रम वा अन्य प्रकाशनमा लेख लेख्न, सम्पादन गर्न वा व्यवस्थापनमा संलग्न हुन निषेध गरिएको छ। केन्द्र वा राज्य सरकारको नीति तथा निर्णयको सार्वजनिक आलोचना गर्न पूर्ण प्रतिबन्ध लगाइएको छ। कर्मचारीहरूले कुनै पनि प्रकाशन, भाषण, अन्तर्वार्ता, प्रसारण वा सामाजिक अन्य मीडिया मार्फत सरकार विरूद्ध नकारात्मक टिप्पणी गर्न पाउने छैनन् अनि केन्द्र राज्य वा राज्य राज्य सम्बन्ध बिग्रन सक्ने प्रकारको अभिव्यक्ति वा सामग्री प्रकाशन गर्न पनि निषेध गरिएको छ। परिपत्र अनुसार नियम उल्लङ्घन गरेमा सम्बन्धित सेवा आचार संहिता अनुसार कार्यवाही हुन सक्ने संकेत गरिएको छ। समाचार आकाशवाणी खरसाङबाट सुन्दै हुनुहुन्छ। ताजा समाचार जान्नका लागि सोशल मिडिया ह्यान्डल एक्समा @AIR News Karsing अनि फेसबुकमा आकाशवाणी समाचार नेपालीलाई फलो गर्न सक्नुहुनेछ। राज्यको दक्षिण 24 परगना जिल्लाको फल्ता विधानसभा सीटमा हिज भएको पुनः मतदान शान्तिपूर्ण सम्पन्न भयो। निर्वाचन आयोग अनुसार बेलुकी 5 बजेसम्म 86.11% मतदान दर्ता गरिएको थियो। दिनभरि मतदान केन्द्रहरूमा मतदाताहरूको लामो लहर देखिएको थियो अनि तीव्र गर्मी अनि उष्णता बीच पनि मानिसहरूमा मतदानलाई लिएर भारी उत्साह देखिएको थियो। फल्ता विधानसभा क्षेत्रको सबै 285 मतदान केन्द्रहरूमा पुनः मतदान गराइयो, जसमा 261 मुख्य अनि 24 सहायक मतदान केन्द्र सामेल थियो। सम्पूर्ण क्षेत्रमा सुरक्षाको अभूतपूर्व व्यवस्था गरिएको थियो। केन्द्रीय बलको लगभग 35 कम्पनीहरू तैनात गरिएको थियो, जबकि कुनै पनि आपात स्थितिसित जुझ्नका लागि 30 त्वरित प्रतिक्रिया दल सक्रिय राखिएको थियो। प्रत्येक बुथमा केन्द्रीय सशस्त्र पुलिस बलको 8 जवान तैनात गरिएको थियो। निर्वाचन आयोगले यसपल्ट निगरानी व्यवस्थालाई कडा गरेको थियो। सबै मतदान केन्द्रभित्र 2-2 वेब क्यामेरा तथा बाहिर 1 क्यामेरा लगाइएको थियो। मतदान प्रक्रियाको लाइभ वेबकास्टिङ जिल्ला निर्वाचन अधिकारी अनि मुख्य निर्वाचन अधिकारी कार्यालयसित गरिएको थियो। धेरै संवेदनशील क्षेत्रहरूमा विशेष निगरानी पनि राखिएको थियो। उल्लेखनीय छ, अप्रेल 29 भएको विधानसभा चुनावको दोस्रो चरणमा फाल्ता सीटमा मतदान भएको थियो। पछि निर्वाचन आयोगले इलेक्ट्रोनिक भोटिङ मशिनमा गडबडी गरेको, मतदान प्रक्रियामा अनियमितता र वेब क्यामेराको रेकर्डिङमा छेडछाड गरेको आरोप लागेपछि निर्वाचन आयोगले पूरै विधानसभा क्षेत्रमा पुनः मतदान गराउने निर्णय गरेको थियो। पश्चिम बंगालमा विधानसभा चुनावपछिको स्थितिमाथि नजर राख्दै केन्द्रीय गृह मन्त्रालयले राज्यमा आगामी 20 जूनसम्म 500 कम्पनी केन्द्रीय बल तैनात राख्ने निर्णय लिएको छ। यस सम्बन्धमा राज्यको नयाँ सरकारलाई पनि औपचारिक रूपले सूचित गरेको छ। गृह मन्त्रालयको तर्फबाट जारी अधिसूचनामा भनिएको छ, चुनावपछि कानून व्यवस्थाको स्थितिसित जुझ्नका लागि राज्य सरकारले

0: केन्द्रीय माध्यमिक शिक्षा बोर्ड सीबीएसईले कक्षा 12 को बोर्ड परीक्षा उत्तर पुस्तिकाको स्क्यान गरिएका प्रतिलिपिहरू प्राप्त गर्ने अन्तिम मिति एक दिन बढाएर 24 मईसम्म पुर्याएको छ। सीबीएसईले आफ्नो वेबसाइटमा आवेदनहरूको संख्यामा वृद्धि र प्राविधिक त्रुटिहरू पछि यो निर्णय गरेको हो, जसले अवरोध निम्त्याइरहेको थियो। बोर्डले विद्यार्थीहरूलाई आफ्नो उत्तर पुस्तिकाको स्क्यान गरिएका प्रतिलिपिहरू प्राप्त गरेपछि पुनर्मूल्याङ्कनको लागि आवेदन दिन दुई दिन।
1: आकाशवाणी खबर पढ्छि अर्को सेन। प्रथमे विशेष विशेष खबर। ভারত ও সাইপ্রাস সন্ত্রাসবাদ দমনসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানেই কেবল দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্যের 24টি রাজ্যসভা আসনের নির্বাচনও নির্ঘণ্ট ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। গত এক দশকে সাইপ্রাস ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
2: স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাইপ্রাস কে ইনফ্রাস্ট্রাকচার এনার্জি আর এগ্রিকালচার সেক্টর মে ভারতীয় কম্পানিজ কে লিয়ে নয়ে অবসর প্রদান করেগি আর ভারত কে তেজি সে বড়তে শিপিং আর মেরিটাইম ক্ষেত্র মে নয়া নিবেশ লেকর আয়েগি। হাম সাইপ্রাস কে সাথ মিলকর গিফট সিটি কো এক গ্লোবাল ফাইন্যান্সিয়াল আর সার্ভিসেস হাব বানানে কে ভিজন কো গতি দেঙ্গে আর দোনো দেশো কে ইনোভেশন আর স্টার্টআপ ইকোসিস্টেম কে বিচ কানেক্ট বড়াহেঙ্গে।
1: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে।
2: Cyprus India relations are rooted in a shared historical experiences and common values. They were forged through common struggles for freedom and the right of peoples to self-determination. And those relations are consistently strengthened through our shared commitment to peace, democracy and respect for international law.
1: উল্লেখ্য, সাইপ্রাসের রাষ্ট্রপতির এটি প্রথম ভারত সফর। তিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখন অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে। নতুন দিল্লিতে আজ বিএসএফ এর ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে।
3: एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। बड़ी शांति से, निश्चिंत मन से आपको कह रहा हूं कि अब त्रिपुरा, आसाम और पश्चिम बंगाल तीनों जगह ऐसी सरकारें हैं जो नीतिगत रूप से मानती है कि देश में घुसपैठ नहीं होनी चाहिए।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেন, পশ্চিমবঙ্গকে বিকশিত করে গড়ে তোলার জন্য তিনি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী অধিকারী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। শ্রী সিং বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতি ও আইনসভা ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। শ্রী অধিকারী পশ্চিমবঙ্গকে আরও উচ্চতর শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক এস চোকালিঙ্গম আজ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরের কথা ঘোষণা করেছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি আজ জানান, রাজ্যের 9,86,00,000 ভোটারের তথ্য যাচাইয়ে প্রায় 1,00,000-এরও বেশি আধিকারিকদের কাজে লাগিয়ে জুন মাসের 20 তারিখ থেকে অক্টোবরের 7 তারিখ অবধি এই সংশোধনী প্রক্রিয়ার কাজ চলবে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথি সফলভাবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভার সঙ্গে যুক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই সংযুক্ত স্বাস্থ্য নথির সংখ্যা ছিল 50 কোটি। মাত্র 15 মাসের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে 100 কোটিতে পৌঁছেছে, যা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকে 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাদের মেয়াদ শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রবনেত সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের 1 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোটগ্রহণ 18 জুন, একই দিনে ভোট গণনাও করা হবে। এছাড়া নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর 1টি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনও ঘোষণা করেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার এবং এআইএডিএমকে সাংসদ সি ভি সানমুগম সম্প্রতি রাজ্য বিধানসভায় নির্বাচিত হওয়ায় তাঁদের আসন 2টি শূন্য হয়েছে। এই উপনির্বাচন 18 তারিখ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও 1 দিন বাড়িয়ে এই মাসের 24 তারিখ পর্যন্ত করেছে। এর আগে উত্তরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আগামীকাল পর্যন্ত। গত কয়েকদিন ধরে সিবিএসইর ওয়েবসাইটে ব্যাপক চাপ পড়ার দরুন ওয়েবসাইটে সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত। 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার উস্কানি ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ উমর খালিদকে আজ দিল্লি হাইকোর্ট 3 দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ 1 জুন থেকে 3 জুন পর্যন্ত তাঁর শর্ত সাপেক্ষ মুক্তির অনুমতি দিয়েছে। খালিদ তার প্রয়াত কাকা চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এবং তার মায়ের দেখাশোনা করার জন্য 15 দিনের অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, একটি মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করবেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় কূটনৈতিক অগ্রগতির বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দেওয়ায় আজ বিশ্ববাজারের অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 2.5%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি দাম হয়েছে $105.11। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম 1.7% বেড়ে ব্যারেল প্রতি $98 হয়েছে। মাউন্ট এভারেস্ট থেকে নামার সময় 2 ভারতীয় পর্বতারোহী অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরে প্রাণ হারিয়েছেন। নেপালের পর্যটন দফতর জানিয়েছে, শৃঙ্গ জয় করে তাঁরা দুজনেই নেমে আসছিলেন। গাইডদের প্রচেষ্টা সত্ত্বেও তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। দুজনেই গতকাল এভারেস্ট শৃঙ্গ জয় করেন। এই মরশুমে এই নিয়ে 4 জন মারা গেলেন। আফগানিস্তানের কান্দাহার, হেরাত, ঘোর এবং তাখার প্রদেশে গতরাতে প্রবল ঝোড়ো হাওয়া ও বজ্রপাতে 6 জন নিহত এবং আরও 11 জন আহত হয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে একাধিক রাস্তাঘাট জলমগ্ন, বিপুল পরিমাণ কৃষিজমি, গাছপালা ক্ষতিগ্রস্ত, শতাধিক সোলার প্যানেল নষ্ট হয়ে গেছে, অন্তত 20টি বাড়ি ভেঙে পড়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে, সানরাইজার্স হায়দ্রাবাদ 3 ওভার 1 বলে 37 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সাইপ্রাস সন্ত্রাস দমন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000েরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
4: समाचारको प्रसारणपछि पुनः स्वागत छ यहाँहरूलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा एफएम 103.5 MHz। र अब यहाँहरूलाई सुनाउनको निम्ति लिएर आइसकेका छौँ भुटानी कार्यक्रम अन्तर्गत केही भुटानी गीत।